0: program pa CIP haga discussion le ni e kalam hajong ka phang ka wa kanmo e kam ne ka sngi sitlup ka phthai kanmo waram ga ne we rakhi ga ya ka sngi yong ki wall mil de hengni ka program ne nongchimata to uma nangsan kupar waruman kam udiri officer yong ka joai chiru wa ka kong wanda karu lulu kuman kam ka farmers and member yong ka samaya multipurpose cooperative society na chimi agani ka klitken da ka kong DM pasa
1: das ya kumani ji bone ani por hapo studio yang EDM lang chiru uma nangsan kupalwa woman kamu dairy officer yang gejuai na ka office yang ga senior dairy officer department yang gejuai chiru go kong wanda ka ru lulu ko man ka wi na gi nong rep ka wadari pha ya ki masi kamdon te kong woma pria sao pha pi chiru ni ka program yang ima he to wa ne ga sngi wa depen em kum rami ya ka world meal day แต่ประเด็นสัมภาษณ์พี่ก้องมาเสียชีวิตจากนี้กับโปรแกรมอย่างอี
2: คุณชิบุญก้อง
1: แต่คุณอุ่นชาช่วงมาขจังแต่ให้มาบทไต่พี่ก็ยิ่งการกับแต่กับ World Milk Day ละเนี่ยไว้และเซเลบริตอีกาละเนี่ยเป็นแอมบูรอมิกา
2: สิ่งนี้กับ World Milk Day ละจุระเขี้ยฮับบรอชทุลิปกับประเทศฮักชิตริกอุจเลียวมันเอาสุดดัมอยากกับ World Milk Day ละเซ็งมีระเขี้ยนิ่งกองเอฮาวสุดดัมอาร์จารีไว้บัดยังนี้ละทงเนี่ยละพลงแต่กับFood Agriculture Organization, jangka United Nation. Laplong ikan ikan wall milk dia, man lau sedam, man penkin mau, ya ka jingdan kam jangka don, kum kawai ni kejat jingbam, ke batai ya ka mat ke pahat, hak keleng satelak ke pertai. Badru kumjuk ban rakhe ke dairy sector, ke jingnok senyang jangka, hak baidai, bakakot ke kia. Ke jingroi jingpar, badru ban pelong, ke kamrep kamriang, ke kamri jingri, ke baroi, ke bapendek pesat, ke imlang satlang, bat kayo kod jong kinogram kani ka food agriculture organization ka jurakhe kani ka wall milk day haman laus nam bat ka juboru ya ka team ka pair ba pair na waste nam sha way pan ti haun news nam aja arfun rio ka team jong ka wall milk day ka bala bo ti a shlup ka prathai ta ka food agriculture organization ka dai celebrating women's farmer lani ka jingrakhe na banta ki kin thai ba don banta ha ka dap kriam
1: แต่สังสุมาว่าได้ไปอิจฉาพังกันตัวก็วอลมิดเดมอลเฮียวยาโตว่าดิเลปเป็นแอมบรอมิกาแต่มากว่าเอาติปสักจากกีกากรูลยองกีกันไทยให้กันนี่กับการบริมสี
2: กีกุมกีกันไทยนับมันต้องกิลองกีบุตรรวมหักกับบริมสีคำดนบัดหางองคุมเนี่ยก็มันกับจิ้งนอสเนียงกับจงกีหักกันนี่กับกรรมก็ลองกับคราวว่านามาร์กีกันไทยฮีกิลาภาบันรีมันสมาร์ยี่กีกีบารอคุมจูรุหักกับกรรมบริจิงรีบนเสียนดิมกีกับไอจิงบามki jingri ki jongki ban khemdon badru ban pen khu ban pen subai ka sam ni ka yeng ba shongki masi hani ka farm business diki kin thai ki ba yarab ban lum ban lang ngani ba penya ka kam lada ni pech ki wei ki jilla ki kin thai ki treshit ramha shphang ngani ka kam ba ki don ru la ki jong women's dairy cooperative society tegan ani ku sai phik shphang ngani ka sundarban ka badan hawa pa west bengal hakani ka chikala chan Baru kita kentai dan benta hak dairy farming. Kembali sana jangan mud kita kentai, tapi nyopok tuli kisong kisim benta hak ni kekam, but kita form yang ni ke women's dairy cooperative society. Kita dulu lah ke jong ke brand ke bengi jutep kum ke sundar ini. Yang ni society lah itu hak leng kari balak pinkup buram ru nak daki awards per pair pair kum nak NDDB ke National Dairy Development Board House Nam Arjar Kapra dan benta Kecina senyang juga ialah high quality dairy products and innovative woman led cooperative model. Kumjuru kelayu ke award dengan Federation of Indian Chamber of Commerce and Industry FICCI. Haduk di segi menta kini kesuatu kelompok berjob.
1: Tersasa suka mahu dapat tay pi Jepang gitu mahu ikam ram yang ikan thai hekan ikan kam rimasi. Nasnya tu iwa untuk di cerang ikiwa yu kerja ni kamu nrei ikan thai lah depan pia kuada yu ikan mila. Kamu ongi kamu ke self help group yang kima, tapi kalau ingin kerja juga kong mah, tapi kong gigi tapi kamram lene kijing cem yang pi hawa ribi gini gini masih kamdon.
3: Ya bi kamram yang ini neng kong doh ini apa kam giveri masih mah, ikam gigi kentai ni liang yang ini kamu pet kedum lang ini ke district ibu rok gue, tang dunia bahagi kentai, nanti dau IMK mucimi ke senjam kamu ongi kau pet gigi tapi kijing IMK yang ke district yang ini. Tapi yo ya ke district yang idang dunia